এচা আকাশবাণী ইটানগর দিব্রুগড় শিওলাপুচি জি হুনু ইনি আমরালিনী এটা নিশি দুমিশমিয়া হলকে জি এলো মিখু দ্রৌপদী মুর্মুমে সুপ্রিম কোর্ট চি জাজেস প্রিয়াবা আজিওয়েকে বানে সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স এজারা নিহু নে আনিহু তাহ অ্যাপ্রুভ এগাখা এচা অ্যামেন্ডমেন্ট পাদো আসুহ কাসো জাজেস মানে আসু ইউবা মা চিফ জাস্টিস আচা গেয় আসুহ ইলু জাজেস বাখা এচা অ্যামেন্ডমেন্ট হে মিনিস্ট্রি অফ ল এন্ড জাস্টিস মে সুপ্রিম কোর্ট অ্যাক্ট ব্রা হুলু খিনে মাঙাহু তাহ নুকনে নোটিফাই এগালাচিখা কে টি পটনায়ক মে গভর্নর চি সাইটেশন দোনে ক্যাশ অ্যাওয়ার্ড এজরে আনিহু শ্রীমতী মিনত দাকুয়া গো লোক ভবন ইটানগর মা হাঙ্গাখা এচা অনার হে টাইমলি অ্যাকশন ফায়ার ইনসিডেন্ট লোক ভবন কমপ্লেক্স মা এচা লাপুচি জি ইলুমা এঞ্জাতা ইউবাজনে আসুহু মিনিট মা ইলেকট্রিক পোল বি সেক্টর মা আমহু হুগা থুগনে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট গো ইনফর্ম এগা গেবানেখা অরুণাচল প্রদেশ প্রাইভেট এজুকেশনাল ইনস্টিটিউশনস রেগুলেটরি কমিশন APPE IRC মে ইটানগর অফিস মা জোরাম আনিয়া গো ফেয়ারওয়েল হাঙ্গাখা জোরাম আনিয়া হে ফুল টাইম মেম্বার NITI আয়োগ নিউ দিল্লি মা অ্যাপয়েন্ট এগাবাখা এচা প্রোগ্রাম মা চেয়ারপার্সন সেরিং নাকসং দোনে অফিসার্স নে স্টাফ মে অ্যাটেন্ড এগাবাখা চেয়ারম্যান মে ডক্টর আনিয়াগো রেগুলেটরি বডি লাহি কোয়ালিটি এজুকেশন অরুণাচল প্রদেশ মা প্রভা এওয়েমা তান্দো জৌহি বাদালানে অ্যাপ্রিসিয়েট এগাখা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার বিয়ুরাম ওয়াগে মে রোবার প্রডিউসার সোসাইটি অফিস কাম ট্রেনিং হল সিজুসা পাখে কেসং ডিস্ট্রিক্ট মা ইনোগ্রেট এহাখা সিজুসামা রবার কাল্টিভেশন দোনে প্রপার ট্রেনিং লাহি গাইডেন্স হাগেয় এমপ্লয়মেন্ট অপরচুনিটি দোনে ইনকাম জেনারেট গেবানে তান্দ প্রাবেদা লাগাখা আই দোনে এচা প্রোগ্রাম মা লেট নিসাম নাবম জি স্ট্যাচু বুই আলোহাখা লেট নিসাম নাবম হে ইনু এজরি আনিহনে হুলুনি মাচিনু মা সিজুসামা এহে তান্দো রবার কাল্টিভেশন ইন্ট্রোডিউস এ বাচিখা কমার্স নে ইন্ডাস্ট্রি মিনিস্টার নেতো দুকাম মে তুলাং পিওর ইডিবল অয়েল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল স্টেট কান্দিমাইল সৌরম পাসিঘাট মা সৌমিল পাসিঘাট মা ইনোগ্রেট এহাখা এচা প্রোগ্রাম মা এমএলএ তাপি দারং নিনং ইরিং দোনে ওকেন তাইং মে গিম্বেগা বামা মিনিস্টার্স নে এমএলএস মে ইন্টারপ্রেনার মহন্ত পাঙ্গিঙ্গো প্রা এবুদা লাগানে ডিস্ট্রিক্ট কোকমা ফ্যাক্টরি সেট আপ এ গেয় লোকাল ফার্মার্স দোনে লোকাল ইমো আলম্ব গেবানে প্রাওয়েদা লানে লাগাখা খিনি এডিশন স্টেট লেভেল হাংপাং দাদা মেমোরিয়াল ট্রফি ফুটবল নে ভলিবল টুর্নামেন্ট আন্ডার 16 বয়েজ ইন গার্লস আলো স্টেডিয়াম ওয়েস্টিয়াং ডিস্ট্রিক্ট মা আলোহাখা বা হলমালু পার্টিসিপেন্টস প্লেয়ার্স দোনে কোচেস টেকনিক্যাল অফিসিয়াল লাহি ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার আনিহু ইলু ডিস্ট্রিক্ট চিমে পার্টিসিপেট এগাখা ইনোগ্রেল সেরেমনি মা স্পোর্টস নে ইউথ অ্যাফেয়ার মিনিস্টার কেন্তোজিনি এমএলএ তোপিন এতে মিসেস চাসেন লোয়াং দাদা দোনে এবাতো মে গিম্বেগা বাখা অগ্নিবীর রিক্রুটমেন্ট কমন এন্ট্রেন্স এক্সামিনেশন ইয়ার এজারা নিহনে আনিহু ইহু হে এচালা পুচি জি খে মানে জি হুলু নিলবা হা তেগাও মা অরুণাচল প্রদেশ জি এলিজিবল ক্যান্ডিডেট রেজিস্টার্ড এলান্দমে অ্যাডমিট কার্ডস অফিসিয়াল ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ওয়েবসাইট মা বালানে ডাউনলোড এলাবেখা ক্যান্ডিডেটস মে অ্যাডমিট কার্ড মা এনেয়া ডিটেলস প্রা আনে ভেরিফাই এজিনা আইদোনে অরিজিনাল ফটো আইডি প্রুফ এক্সামিনেশন বেনুমা এনে ই গানা লাগাখা মেট্রোলজিক্যাল সেন্টার ইটানগর মে অরেঞ্জ অ্যালার্ট ওয়েস্ট সিয়াং লেপারাদা লোয়ার সিয়াং ডিস্ট্রিক্ট গেবানে হাগাখা আইদোনে অ্যাডিশনালি ইয়েলো অ্যালার্ট হোলাসো ডিস্ট্রিক্ট গেবানে হাগাখা এটা নিচে আহ আলিগমা উন্দবাই

লোক ভবন স্টাফ মেম্বার কনেম লোক ভবন ইটানগর মেল আমানেম বিভমত মিনতি দুকায়াব রুপিস 20,000 কো পানাম লেগাদে ইদুং লোক ভবন কমপ্লেক্স ল 8 মে 2026 দেলক 7:30 PM দেল ইলেকট্রিক ফল বি সেক্টর ল এম গুদপ কালা লাগান পে পাওয়ার সাপ্লাই এম পাওয়ার ডিপার্টমেন্ট এম ইতুম মতো দেম ইমা মুলো ফায়ার এক্সিডেন্ট গিমাদে কাদুয়াই এমলা লুকান বিলেন্তু অরুণাচল প্রদেশ প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনাল রেগুলেটরি কমিশন কিদিং কমিশন অফিস ইটানগর ল ডক্টর জোরাম আনিয়া কেরা পে FFEIRC মেম্বার পে দুঙ্গে বনে ফুল টাইম মেম্বার নীতি আয়োগ নিউদেলহি ল পানাম লেগা পে ফেয়ারওয়েল এম হইল ইবমতুং ফেয়ারওয়েল পে হল চেয়ারপার্সন সিরিং নাকসাং অফিসার্স দেলক স্টাফ মেম্বার্স কমিশন লক ইরগা পে ইমিন গেবতুং চেয়ারপার্সন সিরিং নাকসা বু প্রভাগম ল পকান বিদনে ডক্টর জোরাম আনিয়া বু কমিশন এম ইয়েগে বদু ল আইরুন আগের এম ইবট দেলক কমিশন লক রেগুলেটরি বডি কিডিং স্টেট লক কোয়ালিটি এডুকেশন কাদপ রালেগ গেবতুং স্টেট মিনিস্টার ফর হেলথ লক ফ্যামিলি ওয়েলফেয়ার এম ইয়েগে বদু না বিওরাম ওয়াগে বু রাবার প্রডিউসার সোসাইটি অফিস কাম ট্রেনিং হল এম সিজোসা পাকে খেসং ডিস্ট্রিক্ট লম্বেল ইগক গেবত ওয়াগে বি প্রভু আগম ল লুকান বিদনে সিজোসা মোলেল রাবার কাল্টিভেশন আরেক ইনামে আইডুং দেপে দেখেপ ইলা হলো রবার আগেরম ইমুলো আমিকে ডিঙে হাকরিয়ম কম এপায়ে দেলক প্রবৈক দেল সিকেনা নিশান নাবাম প্রোগ্রেসিভ পার্মার অ্যাওয়ার্ড অ্যাওয়ারনেস দেলক বিজনেরি রাবার আরিক ইনা সিজোসা 2025 দেল ইবনেম বিগ ইস্টেসু পুনামেম কম ইগলেন বত ইন্ডাস্ট্রিয়াল স্টেট 2 মাইল 100 মিল আনিন পাসিগাত ল তুলাং ফিওর ইডেবল অয়েল ফ্যাক্টরিয়ে মেল ইগলেন বত ফ্যাক্টরি হিম কমার্স দেলক ইন্ডাস্ট্রি মিনিস্টার জ্ঞাত দুকম বি 38 পাসিগাত ইস এমএলএ তাপিডারাং 37 পাসিগাত ওয়েস এমএলএ নিন্নং ইরিং দেলক 39 মেবো এমএলএ অকেংটাইন বুলুক আদম গোরাল ইগলেন বট দেলকে মিনিস্টার জ্ঞাত দুকুম বেবু আগম ল পকান বিদনে বল হলক ইদ মূলম মৈবম নাম ইউমাং আরোপ ইবতু দেলকে দুকাম বে পাইলট লককে এন্টারপ্রিনার ইকুনা মহন্ত পাঙ্গিং মেকম হইট বমটু ইসিয়াং ডিস্ট্রিক্ট লক লোকেল এমএলএ আউ মেকম বেবু আগম ল ডিস্ট্রিক্ট লক লোকেল ফার্মার্স কিরিং আপনা লঙাইল ইগুর আইনাম পায় এমলা আসে পকান বতু নলু লুতাদাগম হম আকাশবাণী ইটানগর লোককে তাত পাদু 9th এডিশন স্টেট লেভেল হাংপান দাদা মেমোরিয়াল ট্রফি ফুটবল দেলকে ভলিবল টুর্নামেন্ট আন্ডার 16 বয়েজ দেলকে গার্লস লোককে মেল আলো স্টেডিয়াম ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট ল ইরবলেন বমতুং টুর্নামেন্ট হল 1,500 পার্টিসিপেন্ট ফেলিয়ার্স কোচেস টেকনিক্যাল অফিসার দেলক ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার 20 ডিস্ট্রিক্ট অরুণাচল প্রদেশ দেলক ইটানগর ক্যাপিটাল রিজন লোককে টুর্নামেন্ট ল ইমন গে বদু দেলক ইগক প্রবদেল মিনিস্টার স্পোর্টস দেলক ইউথ এফেয়ার্স এম ইয়ে বদু না কেন্টোজিনি এম এল এ তফিন এতে দেলক সিনকি নাম হাবলদার হাংপান দাদাকে মেং সেশন লুয়াং দাদা কম ওপেনিং সেরমনি ল ইমন গে বত আগ্নিবীর রিক্রুটমেন্ট কমন এন্ট্রেন্স এক্সামিনেশন রিক্রুটিং ইয়ার 2027 লক্ষ 1 জুন 2026 লক্ষ ইলা 12 জুন 2026 ল কান্ট্রি হোক মঙ্গলে এক্সামিনেশন সেন্টার উল্লেখ কল ইবয়ে দেল অরুণাচল প্রদেশ লক ইলিজিবল ক্যান্ডিডেট আগ্নিবীর লক এপ্লাই না কিডিং অফিসিয়াল ওয়েবসাইট WW জয়েন ইন্ডিয়ান আর্মি .NIC.IN লক এডমিট কার্ড এম মাতালা ডাউনলোড ইলেন দপ লুকান বর্তং দেলকে ভ্যালিড এডমিট কার্ড লক বোমালা আদপ লুনাম কাকদেম বোমা ইন দপ লুকান বিলেন্টু মেট্রোলজিক্যাল সেন্টার ইটানগরে লুকান বিনাম পে অরেঞ্জ এলার্ট এম ওয়েস্ট সিয়াং লেফরাদা দেলকে লোয়ার সিয়াং ডিস্ট্রিক্ট এম বিকান বমতুং দেলকে মল হল দমরিয়ারি পয়দং কম মলেতুং কন কল ই এম লুকান বিতুং দেল ইস্টেট হক 13 ডিস্ট্রিক্ট ল ইয়েলো এলার্ট এম বিকান দেন বতুং সিম কলতারে দেবং